0: কি করিব মোর ময়নাই বুটলি খাব, আমারে ময়না খুব। শ্রীকৃষ্ণ কে বারে মে যশোদা কে রে কি ভাই সো যাও, ও কৃষ্ণ শৃগাল আকে তোমারা কান লি যায়গা, সো যাও জলদি সো যাও। গোরে কানে খুবাই আসে সকল শিশুর কান খাই খাই, ও আশয় তোমার পাশে। ইসব টিউন কে উপর ও বিহুরেন বিরিনা ও আইতা কের মনি থুরিয়া, ও বিহুরেন বিরিনা ও আইতা কের মনি থুরিয়া। ইয়ে সব ছন্দ মে ব্রহ্মপুত্র কে কিনারে খেল কুদ কে বড়ে হুয়ে।
1: ইস বাল্যকাল কে দৌরান আপকে শিক্ষা সংস্কার আপকি পড়াই লিখাই কে বারে মে?
0: ক্যালকাটা ইউনিভার্সিটি কে অন্ডার তেজপুর গভর্নমেন্ট হাই স্কুল সে ম্যাট্রিক পাস কিয়া 14 সাল উমর মে, আচ্ছা ইন্টারমিডিয়েট গুয়াহাটি কে কটন কলেজ মে কি, উসকে বাদ লড়াই আয়া মহাযুদ্ধ আয়া অন্ধেরা হো গিয়া আসাম, তো হাম আকে কলকাতা মে চলে আয়ে থে। উসকে বাদ বনারস হিন্দু ইউনিভার্সিটি মে আয়ে থে, বিএ এমএ পলিটিক্যাল সায়েন্স মে এমএ কিয়ে থে হাম
1: জি
0: বনারস হিন্দু ইউনিভার্সিটি সে 1946 মে। উসকে বাদ হাম যাকে থোড়া রাজনীতি পড়াযা এক এক ছোটা কলেজ মে গুয়াহাটি মে, উসকে বাদ অল ইন্ডিয়া রেডিও জয়েন কিয়া।
1: আচ্ছা,
0: অল ইন্ডিয়া রেডিও জয়েন করকে টেক্স হো গয়ে থে শিলং গুয়াহাটি স্টেশন ওপেন কিয়া হাম লোগোনে, উসকে বাদ দিল্লি আয়ে থে, উসকে বাদ ভারত সরকার হমে মাস কমিউনিকেশন মে
1: আচ্ছা
0: মাস্টার্স ডিগ্রি করনে কে লিয়ে নিউ ইয়র্ক ভেজা
1: জি
0: কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
1: মাস কমিউনিকেশন মে পিএইচডি করনে তক আর ইস বিচ পড়াই কে দৌরান নিশ্চয়ই আপ সঙ্গীত সে তো জুড়ে রহে, তো ক্যা হাম আপসে আপকা আপনা ক্রিয়েশন জনগীত থোড়া সা মে গুনগুনা
0: মে সুনানা চাহতা হুম। মেরা বহুত মশহুর দোলা দোলা ওয়ালা
1: জি,
0: উসমে হাম সোশ্যাল কনশিয়াসনেস দেনা চাহতে থে
1: জি,
0: দায়বদ্ধতা জো হ্যায় এক সং রাইটার কা ওহি দেনা চাহতে থে হাম। দোলা প্রতীক হ্যায় শোষণ কে, দোলা রাজা মহারাজা লোক যাতে হ্যায়, তো ইহাঁ ভি জব ক্রিয়েট করনে লগে হাম
1: জি
0: আধুনিক গীত বলনে সময় দুঃখ হতা হ্যায়, কিউকি আজকাল আধুনিক গানা সুন কে কবি ডর জাতা হুম। এ দোলা কে বারে মে কহনা চাহতা হুম কি হামারা ইসমে জিসকো সব মিলা প্রাচুর্য আর অভাব কা জো সংঘাত হতা হ্যায়, উসি কো হাম গতিশীল করকে সতর্ক কর দেনা চাহতে থে। দোলা দোলা দোলা।